0: বেআনি বাক রংখো রুমা টিবি মূ সংবাদ চিনি রংসৎকপা খাসবো রুমা খাসবনি টিবি আন মূ সংবাদকপা সাকসা সাকি বাতনা আলচুয়াটকপা টিবি ওয়া খাসব সান উংয় গিজা টিবি আনচিং জে বেআনি বাক রঙবা খনি আর জাসখল রং না আগ্রে রে উকনা মানায় মাইকে টিবি সাইঙা এনে মাসি না মানগেন আনটিগনি বা উনা বাতে গুসু দে টিবি উকনা বা দোয়া এনে চানি চেপনা মানা উনা আগ্রে বা টিবি সাকপা মানে বেআন দে ওয়ালো দোল গ্রামচি পাকে সানাবা দগনাং মতাম দে চেল সাদকাকো আগানগেন বেআন রামসিসি রাম দেং দেং ডাকে চাকনা রংনা সানাবা গনাং পাশা কবরে গুসু আনছি নাকনাবা গনাং উনা আগ্রে বা বেআন জে বাকো টিবি উকগেন ওয়া বাক নি খ্রি দংথং দংথং সা নি রংখো মেসকনাবা গনাং প্রোগ্রামো দনগমন গতা টিবি সাকপা সাকান থিনান দংথং মানচা বাকো সু চুগমক জাদুক বা জাচেত না সামরাং গনাং টিবি সা নি কো উই রানা আরো সান্না নি কো দাকানিও সামরাংখো জাকাল না থংখা পাইসা নংজা সাকপা মানডে নি ব্লংগা ব্লংগিজা নি খ্রি আরো স্টুয়াও জং দোয়া বা দংগিজা নি খ্রি সামরাংখো দংথং দংথং বাক তাকে সুয়ালে দোনা হা ডোটস জে নি অটোয়ান ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স কেমোথেরাপি বা সাম উত্তমগপা নি মুখাঙো সামরাংখো খানদকপা সময়রাংনা আনসিং প্লানিকো মানা গতা সানানিকো তাকানি টিবি সাগপা সামরাংখো ঠিক উঙে রঙেঙামা রংজাইঙা আর সামকো উত্তমগপা নিয়াম গতা সামরাংখো খানেঙামা খানজাইঙা উগো হেলথ ডিপার্টমেন্ট বা ডিটিসি নি স্টাফ রং সামগপা সেন্টার গে আনটি চির এ চেক খাঁনি ডাকা সামকো উত্তমগপা হেলথ ডিপার্টমেন্ট মানডে সানোয় গিজা জে মানডে বা জে খাই স্কুল টিচার ছাত্র বা ছাত্রী নকমা ফামুং বা টিবি সাউনি নামফলগপা মানডে নকথং মানডে না আগ্রে দে উকনা মানায় ইয়া আর এন টিসিপি প্রোগ্রামো না আরা মাই বাকো রাফানা মানা টিবি সাবিসিকো সাকসা সাকপঞ্চি পাত্রক রকাউনি কো চাম্পিং না গতা আনচিং সাকান দিনিন খামুয়া নাকনি নকসুলো বা সঙু সাউবা আনঠিগনি না বাতে গুসু দে হাইদা টিবি ইং না বা দোয়া নি চানি চেপনা মানগেন উনি গমন স্টুয়া কো পরীক্ষা খায় নি না সেপাং বাত কপা ডেজিগনেটেড মাইক্রোস্কোপি সেন্টার বা স্টুয়া কো পরীক্ষা খারাম বিয়াপোনা রেবাচিনা দ্রাত না বা কুপাঠিনা মাতনা সাকপা মানডে গুসু দে সাকপচি পাতাঙাও নিকো চাম্পেং না গতা রুমাল বা বারাচি রুমথেপে গুসু না নাঙা টিবি সা নিকো চাম্পেং না হেলথ ডিপার্টমেন্ট নি মানডে রংসা নয় ইজা নাকনি বা আংনি খামবা উঙা নি চানচি হাই আনচিং সাকান্তিয়ান রিভাইসড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামো খ্রমকো আনচিং সাকান্তিনি জাতনি বা সংনি নামগনি না যা কনফা এ ইয়া প্রোগ্রাম নি চুসকানি না মখাংচি খামকো খাং
1: নাসিমাং ডক্টর বি কে মারাক নি ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম নি গমন আগানানি কো খনাসোনা মানাহা তাও জল জল আইরিস ইংথি ওয়াথ্রে নি গিতাং কো খনাসোনা মানগেন গিতাং ওয়া গোগাই ওয়াই গোসাই ওয়াই নকমে চিপ ক্রিদে আনসেং নকচা জামাং জামাং দাকোবা আরো সক তক তক টাকা।